0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মোর লরসাই।